0: বাতসালিয়া পোখারা ক্লিনিক, নিউ রোড পোখারা। ফার্টিলিটি হোপ লাইন 01-597-06-11।
1: হ্যালো, কি ছ তেরো খবর?
2: ঠিক ছু ইয়ার, সঞ্চয় ছস?
1: সঞ্চয় ছু। ও ভিসা লাগে পছি তো পার্টি দিনে হলা নি?
2: পার্টি তো